বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য যাকে মুগ্ধ করেছিল, প্রকৃতির মাঝেই যিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন, তিনি পথের পাঁচালী খ্যাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় প্রকৃতি, এই বিষয়ে শুনুন কিছু কথা।

প্রকৃতির বুকের নিভৃতে লালিত প্রতিটি জীবনকে তিনি অতি নিবিড়ভাবে দেখার এবং জানার সুযোগ পান, যা পরবর্তীকালে তার রচনাকে প্রভাবিত ও সমৃদ্ধ করেছে। তার জ্বলন্ত উদাহরণ তার লেখা উপন্যাস আরণ্যক। তিনি শৈশব থেকে প্রকৃতির খুব কাছাকাছি ছিলেন, ভালোবেসেছিলেন ছোট ছোট লতা, ফুল, পাতা, পাখি আর মাটি। তাঁর লেখা উপন্যাস পথের পাঁচালী থেকে যে আচ্ছন্ন প্রকৃতি আঁকড়ে ধরে তার কলম, যা পরবর্তীকালে কখনোই প্রকৃতি বিমুখ হয়ে দাঁড়ায়নি। তাঁর বিভিন্ন লেখায় প্রকৃতির ছোঁয়া আমরা পেয়েছি বিভিন্নভাবে, যেমন তৃণাঙ্কুর, অভিযাত্রিক, হে অরণ্য কথা কও, বনে পাহাড়ে, ইচ্ছামতি ইত্যাদি।

সৃষ্ট প্রায় প্রতিটি চরিত্রই এক আশ্চর্য আলো ছড়িয়ে দেয়। হরিহর থেকে সত্যচরণ, ভানুমতি কিংবা যুগলপ্রসাদ, গঙ্গাচরণ, সর্বজয়া, খিন্তি বা দুর্গা, আরও অনেক চরিত্র যারা কথা বলেছে তার সৃষ্টিভূমিতে। তাদের জীবন শত দারিদ্র্যেও এতটুকু অন্ধকার হয়ে ওঠেনি, বরং বিকীর্ণ করে গিয়েছে নানা নতুন দ্যুতি। পুঁইমাচা গল্পে খিন্তির করুণ মৃত্যু যে ছড়িয়ে দেয় বিষাদ মেঘ, সেখানেও জীবনের আশ্চর্য সবুজ ছড়িয়ে দেন তিনি। বিশিষ্ট প্রাবন্ধিক সরোজ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্প প্রসঙ্গে বলেন, গল্পটি খিন্তির মরণের গল্প নয়, এই গল্প খিন্তির জীবনের গল্প। আটপৌরে কথন ভঙ্গি, পরিচিত কথার মধ্যেই আশ্চর্য সম্ভাবনা তৈরির কৌশল কিভাবে ব্যক্ত হয় বিভূতিভূষণের সৃষ্টিতে, এই প্রশ্নই বারবার উঁকি মারে সাধারণ পাঠকদের মনে। তিনি প্রকৃতি ও মানুষের মধ্যে কোনো প্রভেদ রাখেননি, প্রকৃতি ও মানুষকে একাত্ম করে কেবলই সুন্দর ও মহত্বের সন্ধান পেয়েছিলেন।

শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনায় প্রকৃতি এই বিষয়ে কিছু কথা। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। এখন শুনুন অলোকরঞ্জন বসু চৌধুরীর স্বরচিত গল্প ইতিহাস।
1: রত্না এসে ওষুধটা রামকিঙ্করের সামনে রেখে বলল, খেয়ে নাও এটা। রামকিঙ্কর অন্য কথা ভাবছিলেন, কারণ তিনি জানেন ওষুধের কথা ভেবে সুখ নেই। অসুখ তার সারবার নয়, তিনি ভাবছিলেন তার আরব্ধ বিরাট কাজের কথা, যা তিনি শেষ করে যেতে পারলেন না, এই দুশ্চিন্তা নিয়ে তাকে মরতে হবে। রামকিঙ্কর ইতিহাসবিদ, কোনো বিশেষ গোষ্ঠীভুক্ত ইতিহাসবেত্তার মার্কা তিনি নিজের পিঠে লাগাতে পারেননি বলেই যত গণ্ডগোল। ইতিহাসের সত্যকে নির্মোহ দৃষ্টিতে উদ্ঘাটনের দায়িত্ব তরুণ বয়স থেকেই ব্রত হিসেবে নিয়েছিলেন রামকিঙ্কর। ইতিহাস লিখতে গিয়ে অন্যের পছন্দ মতো তত্ত্ব ঢুকিয়ে দিতে পারলে আজ হয়তো মোটা বেতনের কোনো চাকরি বা ফেলোশিপ অনায়াসে পেতে পারতেন তিনি, কিন্তু স্বজ্ঞানে সত্যকে বিকৃত করার চেয়ে অনাহারে মরাও তিনি ভালো মনে করেন এবং আপাতত প্রায় সেই কর্মই করতে চলেছেন। রামকিঙ্কর আদর্শকে এতটা দাম দিলেও আর কেউ আজকের দিনে তা দিতে রাজি নয়, তার চিন্তা সেই কারণেই। তিনি যদি আজ তার বিচারে যা সত্যি তাকে আমল না দিয়ে ফরমায়েশি ইতিহাস লিখতে পারতেন, তবে হয়তো উপযুক্ত চিকিৎসার অভাবে তার বড় ছেলেটার অকাল মৃত্যু হতো না, হয়তো দরকারি ওষুধ ও চিকিৎসা না পেয়ে তার হার্টের ব্যায়ামটাও এত ঘোরালো হয়ে উঠত না। শুধু বিশুদ্ধ জ্ঞানচর্চা ও ইতিহাস গবেষণায় নিবেদিত প্রাণ না হয়ে আর একটু বাস্তব সচেতন হয়ে নিজের ভবিষ্যৎ চিন্তা করতে যদি পারতেন, বা পাগলের মতো ইতিহাসের মৌলিক উপাদান খুঁজে না বেরিয়ে একটা ভালো অধ্যাপনা বা অন্য চাকরি খুঁজতে পারতেন রামকিঙ্কর, তাহলে হয়তো সাংসারিক দিক থেকে রত্নাকে আরও স্বাচ্ছন্দ্য দিতে পারতেন। আজ তার এই হার্টের রোগ যে অবস্থায় এসে পৌঁছেছে তাতে বেশি দিন আর কাজ করার সুযোগ পাবেন এমন ভরসা আর তিনি পান না। নিজের মৃত্যুর কথা ভেবেই অবশ্য তিনি দুঃখ পান না, তার আসল দুঃখটা ইতিহাসের জন্য, তার অসমাপ্ত কাজের জন্য। তার অকাল মৃত্যুতেই এই গবেষণা বন্ধ হয়ে যাবে, নিছক সত্য সন্ধানের তাগিদে রোগ দারিদ্র্যকে বরণ করতে এগিয়ে আসবে কি কোনো নিঃস্বার্থ সত্য সাধক? তার গবেষণালব্ধ সত্য হয়তো যোগ্য উত্তরসূরির অভাবে লোকচক্ষুর আড়ালেই থেকে যাবে। তরুণ বয়সে যখন ইতিহাস গবেষণাকেই একমাত্র কাজ হিসেবে বেছে নিয়েছিলেন, তখন রামকিঙ্করের সামনে আদর্শ ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। ঋগ্বেদই হোক বা গঙ্গারিদির প্রাচীন ইতিবৃত্তই হোক, দেশীয় উপাদান সম্পর্কে নিজে অনুসন্ধান ও অধ্যয়নেই তিনি বিশ্বাস করেছেন, ফলে বিদেশি পণ্ডিতদের ব্যাখ্যা ও বক্তব্য বিনা প্রশ্নে বেদবাক্য বলে মেনে নেননি তিনি। বাংলাদেশে পাল সাম্রাজ্যের নানা বিক্ষিপ্ত উপাদান খুঁজে বের করে তার নিজস্ব বিশ্লেষণের আলোয় রামকিঙ্কর যখন উপস্থিত করেছিলেন, তখন তার এইসব নিবন্ধমালা এদেশের বিদ্যুৎ সমাজের কিছু প্রশংসাও পেয়েছিল। তার মনে আছে এশিয়াটিক সোসাইটির জার্নালে পাল বংশের ক্ষুদ্র নরপতিদের রাজত্ব ও সে সময়ের সামাজিক উপাদান নিয়ে তার একটি পেপার পড়ে হার্ভার্ডের নামী ইতিহাসবিদ ডক্টর গিলবার্ট সশ্রদ্ধ মন্তব্যসহ চিঠি পাঠিয়েছিলেন তাকে। তাঁদের বিশ্ববিদ্যালয়ে সাময়িক অধ্যাপনা ও ভাষণদানের প্রস্তাবও ছিল সেই চিঠিতে। আখের গুছিয়ে নেবার সাংসারিক বুদ্ধি সে সময় কিছুটাও যদি থাকতো রামকিঙ্করের, তাহলে সেই প্রস্তাব তিনি লুফে নিতে দ্বিধা করতেন না। কিন্তু তখন রামকিঙ্করের চোখে আদর্শবাদের ঘোর পুরো মাত্রায়। স্নাতকোত্তর ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির আদর্শ একদম উঁচু তারে বাঁধা। লেখকদের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্রের সেই যে 12টি বিখ্যাত উপদেশ, তার যতগুলো সম্ভব নিজের বৃত্তিগত লেখালেখিতে মেনে চলতে চেষ্টা করতেন রামকিঙ্কর। নবীন লেখকদের প্রতি বঙ্কিমের নিবেদন ছিল, যশের জন্য লিখবে না, তাহলে যশও হবে না, লেখাও ভালো হবে না। টাকার জন্য লেখা উচিত নয়, বিশেষ করে আমাদের দেশে অর্থোপার্জন বা লোকরঞ্জনের জন্য লেখার চেষ্টা বিপজ্জনক, তাতে লেখা বিকৃত ও অনিষ্টকর হয়ে উঠবে। বঙ্কিমের বক্তব্য, যদি সমাজের মঙ্গল সাধন বা সৌন্দর্য সৃষ্টি করতে পারো তাহলেই লিখবে, পরনিন্দা বা স্বার্থ সাধনের জন্য তা কখনো লিখবে না। লেখন শৈলী ইত্যাদি সম্পর্কেও সাহিত্য সম্রাটের অনেক নির্দেশ ছিল, যা হয়তো বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক। কিন্তু ইতিহাসের কঠিন সত্যকে উদ্ঘাটনের অভিপ্রায়ে নিবন্ধ রচনা করতে গিয়ে রামকিঙ্করের মনে হতো বঙ্কিম বিশেষ

0: করে তাঁর জন্যই যেন কয়েকটা নির্দেশ দিয়ে গেছেন। কেমন? যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপণ অকর্তব্য। তারপর বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। আর কাহারও অনুকরণ করিও না, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, ইত্যাদি। এসব নীতিবাক্যকে ধ্রুবতারা জ্ঞান করে লিখবে এমন গবেষক রামকিঙ্করের সমসাময়িক সতীর্থদের ভেতর তেমন ছিল বলে মনে হয় না। কিন্তু রামকিঙ্কর প্রথম জীবনে তাই করেছিলেন, ইতিহাস সাধনাই ছিল তার একমাত্র বিনোদন। অবশ্য একমাত্র বিনোদন কথাটা বোধহয় আক্ষরিক অর্থে নির্ভুল নয়, কারণ রামকিঙ্করের আরেকটি শখ ছিল ফুল গাছের। পড়াশোনা শেষ করবার পর মফস্বলের এক কলেজে যখন অল্প মাইনে অধ্যাপনা শুরু করেছিলেন, তখন তার গোলাপ বাগানের কথা আজও স্বপ্নের মতো মনে পড়ে তার। পড়াশোনা নিয়ে ব্যস্ত তরুণ অধ্যাপকের সংসারে তখন সবে এসেছে রত্না। রামকিঙ্করের পড়াশোনা, ফুল গাছের পরিচর্যা সবেই মমতা আর প্রশ্রয় নিয়ে সে পাশে থেকেছে সবসময়। তারপর যত বছরগুলো গড়িয়ে গেছে, ইতিহাস গবেষণার ভূত ক্রমশ চেপে বসেছে রামকিঙ্করের ঘাড়ে। কলেজে পড়ানোর ধরাবাঁধা বৃত্তি তখন পায়ের বেড়ির মতো মনে হচ্ছিল রামকিঙ্করের, কারণ ধর্মপাল ও শশাঙ্কের আমলের ইতিহাসের পাথুরে প্রমাণ খুঁজতে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে, জঙ্গলে, পোড়োভিটে পাগলের মতো ঘুরেছেন রামকিঙ্কর। সে আমলের ইঁটের নমুনা সংগ্রহ করছেন, ভাঙা বাড়ির স্থাপত্য নিয়ে প্রবন্ধ লিখবার জন্য গৃহস্থাপত্য বিষয়ে পড়াশোনা করতে ছুটছেন ন্যাশনাল লাইব্রেরিতে। এসব কাজ করতে যে সময় বা ছুটি দরকার তা তাকে দেবে কোন কর্তৃপক্ষ? সুতরাং গবেষণার উৎসাহে কলেজের চাকরিটা ছাড়তে সেদিন দ্বিধা করেননি রামকিঙ্কর। তিনি তখন বিচরণ করছেন শিলালেখ, মুদ্রা, পাণ্ডুলিপির জগতে। আজ বুঝতে পারেন, সাংসারিক বিচারে চাকরি ছাড়াটা হয়তো তার ঠিক হয়নি। জার্নালে প্রবন্ধ লিখে বা ইতিহাসের গবেষণা গ্রন্থ বিক্রির ওপর ভরসা করে তো আর সংসার চলে না। এরই পরিণতি তার রোগ, অকালজরা ও অনটন। আজ তিনি মৃত্যুর ছায়ায় দিনাতিপাত করছেন। ডাক্তার সান্ত্বনার জন্যই যে ওষুধ দিয়েছেন রামকিঙ্কর তা বুঝতে পারেন। তবু নিজের বিশ্বাস না থাকলেও রত্না ওষুধটা দিতেই বিনা বাক্যব্যয়ে খেয়ে ফেলেন তিনি, নয়তো সে কষ্ট পাবে। রত্না যেতে তার ইতিহাস কংগ্রেসের জন্য অর্ধপ্রস্তুত নথিপত্র সব তুলে রাখেন তিনি। একটু আগে খোকন এসে তার কাগজপত্রে ধুলো ছড়িয়ে খেলা করেছে। 32 বছরের রত্না আর 3 বছরের খোকনের জন্যই কষ্ট হয় তার। তার অবর্তমানে এদের অবস্থাই বা কী হবে কে জানে, কিন্তু তার চেয়েও বেশি দুশ্চিন্তা হয় তার ইতিহাসের কাজের জন্য। কলেজের চাকরি তাকে বেশি কিছু না দিক, সে সময় তিনি পেয়েছিলেন এক উৎসাহী ছাত্র সুশোভনকে। রংপুরের জঙ্গলে মাঠে ঘোরা ইতিহাস পাগল অধ্যাপক যখন আফসোস করছেন পাল যুগের পুরানো ইট ও অন্যান্য নিদর্শন সুরক্ষিত থাকছে না, লোকে সেই প্রাচীন ইট তুলে নিয়ে বাড়ি বানাচ্ছে বলে, তখন তার পাশে পাশে ছিল এই সুশোভন। নানা জাদুঘরে চিঠি লিখেছেন তিনি এসব চুরি যাওয়া নিদর্শন সংরক্ষণের জন্য। সতীর্থেরা পাগল বলেছে রামকিঙ্করকে। সুশোভন কিন্তু তখনও তার স্যারের সঙ্গ ছাড়েনি। সেই সুশোভন আজ স্নাতকোত্তর গবেষণা শেষ করেছে। তার মুখে নিজের প্রথম যৌবনের ছায়া খুঁজে বেড়ান রামকিঙ্কর। সে কি পারবে তার কাজ শেষ করতে? রত্না ইতিহাস গবেষকের যোগ্য স্ত্রী। স্বামীর নিঃস্বার্থ সত্যনিষ্ঠাকে অন্যে পাগলামি বললেও সে কখনো অনুযোগ করেনি, বরং সান্ত্বনা আর উৎসাহই দিয়েছে যথাসাধ্য। তার বিনিময়ে রামকিঙ্কর কী বা দিতে পেরেছেন ভেবে বিষণ্ণ হয়ে ওঠেন তিনি। রত্না সংসার সামলানো, রামকিঙ্কর আর খোকনের দেখাশোনা, এসবের পরে বিশেষ সময় পায় না। বাগান এখন স্বপ্নমাত্র। কয়েকটা টবে রামকিঙ্করের শখের নিদর্শন হিসেবে যে গোলাপ গাছগুলো লাগানো হয়েছিল সেগুলোও তাই আজ পরিচর্যার অভাবে ম্রিয়মান। রামকিঙ্কর ভাবেন, তিনি না থাকলে এই গোলাপগুলোর দশাও তার ইতিহাস গবেষণার মতোই হবে। আজ 2 দিন ধরে একটা গাছেও জল পড়েনি, এদের পরিচর্যাও আজ আর উৎসাহ পান না রামকিঙ্কর। তার সামনে আজ শুধু হতাশার তাল তাল অন্ধকার। তার গোলাপ বাগিচার বুলবুলি উড়ে গেছে। এদেশে অধ্যাপক গবেষকদের মধ্যে রাজনীতি, গোষ্ঠীবাজি ও খয়েরখাঁ সংস্কৃতি এত দেখেছেন রামকিঙ্কর যে সকলে মিলে বাঙালির ইতিহাসের উপাদান খুঁজতে হবে। বঙ্কিমের এই আহ্বান আজ পরিহাস মনে হয় তার। মনে পড়ে সেদিন দক্ষিণ মেরুর বরেণ্য অভিযাত্রী ক্যাপ্টেন স্কটের কাহিনী পড়ছিলেন রামকিঙ্কর। বহু কষ্ট সয়ে ভূতাত্ত্বিক গবেষণার নানা অমূল্য তথ্য সংগ্রহ করে মেরু প্রদেশে পৌঁছে স্কট যখন দেখলেন পথিকৃতের সম্মান তার হাতছাড়া হয়ে গেছে, আগেই সেখানে পৌঁছে পতাকা উড়িয়ে গেছেন অ্যামুনসেন, তখন ভগ্নহৃদয়ে বোঝা টেনে ফেরার পথে একে একে সাহসী সঙ্গীদের হারালেন স্কট। শীতে জমে বিধ্বস্ত শরীরে যখন বুঝতে পারলেন তিনি নিজেও আর বাঁচবেন না, তখন মৃত্যুসজ্জায় লিখে গেলেন কয়েকটা চিঠি। তার পূর্বে মৃত বন্ধুদের পরিজনদের সান্ত্বনা জানিয়ে লিখলেন, কোনো আফসোস নেই আমার, জেনে শুনেই আমরা ঝুঁকি নিয়েছিলাম আর সব কিছুই আমাদের বিপক্ষে গেছে, ঈশ্বরের অভিপ্রায়ই আমরা নতমস্তকে মেনে নিলাম, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যথাসাহায্য করে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সত্যসন্ধানী বীর অভিযাত্রীর এই কথাগুলো রামকিঙ্করেরও হতে পারত অনায়াসে। নিজের স্ত্রীকেও বিজ্ঞান প্রাণ স্কট চিঠি লিখে জানান তার অন্তিম অভিলাষ, তার এক বছরের যে ছেলেকে তিনি রেখে এসেছেন তাকে যেন প্রকৃতিবিজ্ঞানী করে গড়ে তোলা হয়। রামকিঙ্করের মনে হয়েছিল ওখানে স্কটের অভিলাষ ও আরব্ধ ব্রত সম্পাদনে ভবিষ্যতের অভিযাত্রীরা এগিয়ে এসেছিলেন। এই পোড়াদেশে কি রামকিঙ্কর তা আশা করতে পারেন? যেখানে সহযোগী নেই, উত্তরসূরি নেই, সেখানে কি তৈরি হবে তার স্বপ্নের গোলাপবাগ? এদেশে ঝড়ে শুধু ফুল, নিরাশার কানন ভরিয়া। এখানে পেশাগত ঈর্ষা আর মতান্ধতা, বিদ্যাচর্চার জগতে যতই ঘাঁটি গেড়ে থাকুক, কয়েকজন তরুণ গবেষকের একটা টিম যদি পেতেন রামকিঙ্কর, তাহলে আজ অনেকটা নিশ্চিন্ত বোধ করতেন। হঠাৎ যদি চলে যেতে হয় তাহলেও তার শুধু ভরসা সুশোভন। যৌথ উদ্যমের স্বপ্ন তিনি দেখেন কোন ভরসায়? সামনের মাসে পুনেতে ইতিহাস কংগ্রেসের যে পেপার পড়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন এবং শারীরিক কারণে যে আমন্ত্রণ রক্ষা তার পক্ষে সম্ভবই নয়, রামকিঙ্কর এক একবার ভাবেন সেখানে সব কিছু তৈরি করে তার প্রতিনিধি করে সুশোভনকে পাঠালে কেমন হয়। কিন্তু সুশোভন কি পারবে কে জানে? গোলাপ গাছগুলোর দিকে তাকিয়ে তার মনে পড়ে রবীন্দ্রনাথের কলি, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে। তিনি ভাবেন ফুটবে কি? হঠাৎ খোলা দরজা দিয়ে বারান্দায় তাকাতেই রামকিঙ্করের যে দৃশ্য চোখে পড়ে তাতে তার সব চিন্তা নিমেষে দূর হয়ে যায়। খোকন খেলার ছলে একটা মাটির পাত্র জোগাড় করে গোলাপ গাছগুলোর গোড়ায় জল ঢালছে। এই না তিনি ভাবছিলেন তার অবর্তমানে গাছগুলোর আশা শেষ হয়ে যাবে? তবে তার সকল ব্যথা রঙিন হয়ে কি তাহলে গোলাপ হয়ে ফুটবে? তার মনে পড়ে গেল ক্যাপ্টেন স্কটেরও শেষ অভিলাষ চরিতার্থ হয়েছিল, তার পুত্র স্যার পিটার স্কট হয়েছিলেন প্রসিদ্ধ প্রকৃতি বিজ্ঞানী। রামকিঙ্কর মুগ্ধ চোখে দেখছেন জলের পাত্র নিয়ে টালমাটাল পায়ে খোকন হাঁটছে। খোকন নয়, রামকিঙ্কর দেখছেন হাঁটছে তার ভাবিকাল, হাঁটছে ইতিহাস, ইতিহাসের মৃত্যু নেই।
1: শুনলেন অলোকরঞ্জন বসু চৌধুরীর স্বরচিত গল্প ইতিহাস।

সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্র সরকারের একটি সঞ্চয় প্রকল্প যা কন্যা সন্তানের উচ্চশিক্ষা ও বিবাহের খরচের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। সুকন্যা সমৃদ্ধি যোজনা শিশুকন্যাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা ও আর্থিক স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে এই যোজনা পরিবারে আর্থিক দায়িত্ববোধ এবং শিশু কন্যাদের আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে।

অভিভাবকরা নিকটস্থ পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মেয়ের 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগে পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রয়োজন কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট, অভিভাবকের পরিচয়পত্র অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র।